0: দাদা বুঝলো আগে তো
1: চাপল আয় তো উঠান তো এসো সাফা করতে গো তাই
2: হ্যাঁ
1: পড় গায়
2: বললে
1: উঠলে
2: এই না তো আইন পড় গায় দিই

আমরাই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাইন চাটানিও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাটোর এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ থাও আমার মনে লাগে ডাকে আর তাল নো বেতাল মহিড়ের ফের দুঃখ পাইলা ঝুসি আর ফোন নম্বর 0125547877 9845531 গুড ভেরি গুড ভেরি গুড।